জগুয়ে খুঁতে মাতং কলম হাইবাবু কারি খান বগেনি পাইব নমম জগুই হাইজে দেনে পোক পাই হে হাই ইয়া মপাদ মিনম হাইজে নাই বেমা মপা মমাদ মিনম মব মচা মসু দ কাইদং গাইন ফার রয় নমানব মিরক তিলে মাই পা রয় মিরক চঙ্গে লেম রয় লাইরাম লেন দ সু ফার রয়